নমস্কার, বাংলা অনুষ্ঠানে সকল শ্রোতা বন্ধুদের আপনাদের রেডিও বন্ধু স্বাতির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আজ একটি বিশেষ দিন। আজ দিনটি হল আন্তর্জাতিক নিরীহ শিশু নির্যাতনের শিকার দিবস। প্রতি বছর চৌঠা জুন এই দিনটি পালন করা হয়ে থাকে। 1982 সালে ইউনাইটেড নেশন এই দিনটির ঘোষণা করে। বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ, সংঘর্ষ, সন্ত্রাসবাদ ও সহিংসতার কারণে অসংখ্য শিশু শারীরিক, মানসিক নির্যাতনের শিকার হয়। এই দিবসটির মূল উদ্দেশ্য হল সেই সব শিশুদের দুর্দশার প্রতি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করা এবং তাদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানানো। শিশুরা একটি দেশের ভবিষ্যৎ সম্পদ, তাই তাদের নিরাপদ, সুস্থ ও আনন্দময় পরিবেশে গড়ে ওঠার সুযোগ আমাদের দেওয়া অত্যন্ত জরুরি। এই দিবস আমাদের সত্যি স্মরণ করিয়ে দেয় যে প্রতিটি শিশুর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও মর্যাদার অধিকার রয়েছে। সরকার, বিভিন্ন সামাজিক সংস্থা এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শিশুদের প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধ করে একটি শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। এই জন্যই বন্ধুরা, আমাদেরও নৈতিক কর্তব্য যেখানে শিশু নির্যাতিত হচ্ছে তাকে সেই জায়গা থেকে রক্ষা করা ও দেশের ভবিষ্যৎকে তাদের মতো করে গড়ে তোলা।

0: এবার শুনুন একটি বিষয়ের উপর কথিকা, যেটাও শিশুদের মনে এমনভাবে চাপ সৃষ্টি করে সেখান থেকেও তারা এক প্রকার নির্যাতিত বা অত্যাচারিত হয়ে থাকে, আর সেগুলো কিন্তু আমাদের মতো মা বাবারাই করে থাকেন। আসুন শুনি কথিকা, আজকের শৈশব ও তার পড়াশোনার ভার। এ নিয়ে বলছেন লোপামুদ্রা সিংহদেব।
1: আজকের শৈশব ও পড়াশোনার ভার, উৎসবের বাড়ি, তাই বাড়িতে আজ থেকেই আত্মীয় স্বজনের আনাগোনা। পিকুর দিকে মায়ের নজরটা আজ তাই একটু কম। অন্যদিন মায়ের কড়া শাসনে পড়ার বই ছেড়ে এক মিনিটের জন্যেও তার ছুটি নেই। তিনটে টিউশন স্কুল করার পরও মায়ের নির্দেশে তাকে বই নিয়ে বসতে হয়। হাঁপিয়ে উঠেছে পিকু, অক্ষরগুলো ঝাপসা হয়ে ওঠে। মার দেওয়া টাস্ক করে তবেই সে যেতে পারবে আনন্দ অনুষ্ঠানে যোগ দিতে। দুদিন বাদেই যে বিনি দিদির বিয়ে। রিক, খোকন, মিষ্টু, গোগোল দৌড়ে আসে ওর ঘরে। সমস্যারে বলে ওঠে, কিরে আজকের দিনেও তুই বই নিয়ে বসে? চল চল, বাইরে কত মজা হচ্ছে। পিকু বলে, এই তো হোমটাস্কগুলো করে নিয়েই যাচ্ছি। শোনে না ওরা, টেনে নিয়ে যায় তাকে। পিকুও ভাবে, মা নিশ্চয়ই আজ আর বকাবকি করবে না। খেলায় মেতে ওঠে সে খুড়তুতো পিস্তুতো ভাই বোনেদের সাথে। সবে ক্লাস 9-এ উঠেছে পিকু। বেশ কিছুক্ষণ খেলাধুলোর পর জল খেতে এসে মার নজরে পড়ে যায় পিকু। যে অঙ্কগুলো দিয়েছিলাম হয়েছে? মার কড়া গলা। আমতা আমতা করে পিকু বলে, না না না, মানে আমি পরে ঠিক করে নেব মা, আজ একটু খেলি, সময়ের মূল্য বোঝো না, যে সময়টা পেরিয়ে যাচ্ছে আর ফিরে পাবে তাকে? মার গলা আরও কড়া, যাও স্টাডি রুমে, সব শেষ করে তবেই খেলতে বের হবে। অভিমানে অপমানে মুখটা লাল হয়ে ওঠে পিকুর। কোনো কথা না বলে স্টাডি রুমের দিকে চলে যায় সে। বেলা গড়ালে পিকুর জেঠিমা তাড়া দেন, বেলা অনেক হলো, ছোট ছেলেপুলেগুলোকে খেতে বসিয়ে দিই।

এক বিরাট ছুটির দেশে, যেখানে নেই পড়াশোনার চাপ না মায়ের রক্তচক্ষু। ছুটি, এই দু অক্ষরের শব্দটি আমাদের প্রাণের ভেতর এনে দেয় এক অদ্ভুত খুশির আমেজ। কিন্তু আজকের প্রজন্ম কি পায় সেই খুশির আনন্দ? তাদের জীবন থেকে ছুটি শব্দটাই যে হারিয়ে গেছে, হারিয়ে গেছে তাদের জীবন থেকে সেই লুকোচুরি খেলা, মাঠে ঘাটে দৌড়ে বেড়ানো, কালবৈশাখীর পর বৃষ্টি ভেজা মাটির সোঁদাগন্ধ বুকে নিয়ে আম কুড়োনোর হুড়োহুড়ি, কিংবা দাদু ঠাকুমার কোল ঘেঁষে রূপকথার গল্প শোনা। ইঁদুর দৌড়ে ঢেলে দিয়েছি আমরা আমাদের ছেলে মেয়েদের, সর্বক্ষণ আমরা তাদের বোঝাই ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয়। সাঁতারে, চিত্রকলায়, ব্যায়ামে, পদ্য বলায় ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয়। গানে আর তবলা তালে, ক্রিকেট ও দাবার চালে ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয়। তাই শুধু পড়া নয়, ড্রয়িং, সাঁতার, দাবা সব কিছুতেই প্রথম হবার প্রাণান্তকর চেষ্টায় মেতে উঠেছে সবাই। রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনীর মতো মা বাবারাও আজ তাদের সন্তানদের তোতা পাখি করে তুলতে বদ্ধপরিকর। শিশুদের পছন্দ অনুযায়ী নয়, অভিভাবকদের ইচ্ছানুযায়ী তাদের শিখতে হয় বিভিন্ন বিষয়। এছাড়া বর্তমান শিক্ষা ব্যবস্থায় স্কুলে ছাত্রদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে হোমওয়ার্ক ও প্রজেক্টের বোঝা। তাই ক্লাস ওয়ানের ছেলে অনুজ প্রতিম দাসের কাঁধেও চার চারটে টিউশনির বোঝা। সে বলে, মায়ের ইচ্ছে ক্রিকেট শিখে শচীন হয়ে উঠি, বাবার স্বাদ পূরণ করতে দাবায় কাটে ছুটি, কাকার ভীষণ ইচ্ছে আমি রবীন্দ্রনাথ হই, তার প্রতিজ্ঞা ভাইপোটাকে লিখতে শেখাবই। ছোট্ট অনুজের জিজ্ঞাসা, আমার মতো আরও অনেক অনুজ প্রতিম দাস নিজের জন্য পায় না কেন একটু অবকাশ? নতুন প্রজন্মকে পড়াশোনার নাগপাশে বেঁধে ফেলেছি আমরা, একটা নম্বরও কম পাওয়া চলবে না, এক ফোঁটা রক্তের মতো নিজে এক একটা নম্বরও বড্ড বেশি দামি। তাই বাবার কণ্ঠে শুনি, তোমাকে পেতেই হবে শতকরা অন্তত 90 বা 90-এর বেশি, তোমাকে হতেই হবে একদম প্রথম, তার বদলে মাত্র 85, 5টা নম্বর কেন কম, কেন কম? প্রথম হওয়া দরকার প্রথমে, তাহলেই ছবি ছাপবে খবরের কাগজ, আরও দরজা খুলে যাবে, আরও 5, আরও 5, আরও আরও 5, 5-5 করেই বাড়বে, অন্যদিকে মন দিস না, বাঁচবি তো বাঁচার মতো বাঁচ। ছেলে বলে ওঠে, না আমি খেলতে যাই না, কখনো খেলতে যাইনি, না আমার বন্ধু নেই। না বাপি, একজন আছে অপু, এক ক্লাসে পড়ে, ও বলে যে ওর বাবাও বলেছে প্রথম হতে, বলেছে কাগজে ছবি, ওর বাবাও ওকে। অপু বলেছে পড়াশোনা হয়নি একদম, বলেছে ও ব্যাগ পাবে, আর ব্যাগ পেলে ও বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার অ্যাসিড রয়েছে জানি। হ্যাঁ বাপি, হ্যাঁ বলেছে, উঠে যাবে কাগজের প্রথম পাতায়। এক বিশাল প্রতিযোগিতার দৌড়ে সর্বক্ষণ ছুটে চলতে হচ্ছে আমাদের নতুন প্রজন্মকে। শিশুদের জীবন আজ যেন এক যুদ্ধক্ষেত্র, সব শিশুই যোগ দিচ্ছে সেই যুদ্ধে। শুধু তারাই নয়, সেই ইঁদুর দৌড়ে সামিল হয়েছে তাদের অভিভাবকেরাও। পড়াশোনার পাশাপাশি গান, নাচ, কবিতা, ছবি আঁকা, মার্শাল আর্ট অনেক কিছুই শিখেছে তারা, কিন্তু তীব্র প্রতিযোগিতার কারণে এসব সুকুমার বৃত্তির চর্চা করেও অনেক ক্ষেত্রে শিশুর মনোজগতে বিশেষ পরিবর্তন ঘটছে না। আজকে সমাজ জীবন অনুপরিবারে পরিণত, বাবা মা ও তাদের একমাত্র সন্তান সেই পরিবারের সদস্য। প্রায় সব পরিবারের মা বাবার এক গগনচুম্বী প্রত্যাশা থাকে সেই সন্তানকে কেন্দ্র করে, তাই ক্ষণিকের অমনোযোগিতাও ক্ষমা পায় না। এছাড়া অন্য কৃতি ছাত্রদের সাথে অহরহ তুলনা শিশু মনে এক ভয়ঙ্কর আঘাত সৃষ্টি করে,
সেই আঘাত।

তাদের অনেক সময় বিপথে চালিত করে, এক অপরাধ প্রবণতার জন্ম দেয়, স্বাস্থ্যহানি ঘটায়। অনেক সময় শিশু মনে তা এমন গভীর ছাপ ফেলে যাতে তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। আবার এই ভার বহন করার মতন মানসিক শক্তি সকলের থাকে না। পরাজিত যারা, তাদের অনেকে জীবন থেকে পালিয়ে যাবার চেষ্টা করে। তাই খবরের কাগজের পাতায় প্রায়শই দেখি কচিকাঁচাদের মর্মান্তিক পরিণতি। ইংরেজিতে একটা কথা আছে, মোর ইজ নট অলওয়েজ বেস্ট। শিশুদের শৈশব তাই আজ ক্ষতবিক্ষত। আচ্ছা, আমরা কি পারি না আমাদের পরবর্তী প্রজন্মকে এক সুস্থ স্বাভাবিক জীবন উপহার দিতে, যেখানে নেই কোনো প্রতিযোগিতা, আছে বন্ধুত্ব? আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হলে কোনো অপুর দরকার হবে না বাথরুমের অ্যাসিড খোঁজার, কোনো পিকুকে পালিয়ে যেতে হবে না এই সুন্দর জীবন আর সুন্দর পৃথিবী ছেড়ে। ভবিষ্যৎ প্রজন্মকে মানসিক শক্তি যোগানোর দায়িত্ব নিতে হবে আমাদেরকেই। ভালোবাসায় ভরা হাতের জাদু স্পর্শে তারা যেন বুঝতে পারে, পরীক্ষায় প্রথম হওয়াই জীবনের শেষ কথা নয়। মাথা উঁচু করে সমস্ত প্রতিকূলতাকে জয় করে এগিয়ে যাবার নামই জীবন। আমরা যেন তাদের বুঝতে শেখাই, শিক্ষা মানে সম্ভাবনার অপমৃত্যু ঘটানো নয়, বরং সম্ভাবনার বিকাশ ঘটানো। জাগিয়ে তুলতে হবে শিক্ষার প্রতি তাদের ভালোবাসা। আপনি, আমি, আমরা কি পারি না ওদের জন্য এক স্বপ্নময় সবুজ পৃথিবী গড়ে তুলতে, যেখানে প্রকৃত মানুষ হওয়াই হবে একমাত্র লক্ষ্য? পাঠ্য বইয়ে মুখ গুঁজে নয়, পৃথিবীর সমস্ত রস সমস্ত মাধুর্যকে নিজেদের জীবনের অঙ্গ করে বাঁচুক আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। নির্বাচিত কবিতার পংক্তিগুলি কবি প্রমোদ বসু ও কবি জয়গোস্বামীর কবিতা থেকে নেওয়া। নমস্কার।

রূপঙ্করের কণ্ঠে এই গানটির সাথেই সময় বলছে এবার থাকতে হবে আমাকে। তাহলে আজ বিদায় দিন আপনাদের রেডিও বন্ধু সাথীকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।